স্মার্ট বুকিং, দেয় প্রদান ব্যবস্থা এবং সিঙ্গল উইন্ডো ক্লিয়ারেন্স আধারে সামগ্রী এবং যাত্রী পরিবহন পাই ব্যবস্থিত কার্যপ্রণালী এহা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করিব। বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল কহিছন্তি, আগামী পাঁচ বর্ষ মধ্যে ভারতর ফার্মা শিল্প ক্ষেত্র দ্বিগুণিত হব। নবসৃজন, বিশ্ব সহভাগিতা এবং ব্যাপক আন্তর্জাতিক বজার প্রবেশ মাধ্যমে এহা সম্ভব হব বলে শ্রী গোয়েল।

শ্রোতা বন্ধু, এতে ছিল গীতাঞ্জলি কার্যক্রম আকাশবাণী বারিপদা। আমার পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করুছু বিবিধ ভারতী বিজ্ঞাপন প্রসারণ সেবা দিল্লি, শুনিপারে কিছুক্ষণ মধ্যে।

শ্রোতা বন্ধু, এতবেল যে কার্যক্রম রিলে করে প্রচার কলু বিবিধ ভারতী বিজ্ঞাপন প্রসারণ সেবা দিল্লি আকাশবাণী বারিপদা স্টুডিও ঘড়ি সময় বর্তমান মধ্যাহ্ন 12টা প্রচার করুছু চহল কার্যক্রম। আজ চহল কার্যক্রম আসন্তু শুণবা ঝুমুর গীত পরিবেশন করুছন্তি শিল্পী লক্ষ্মীপ্রসাদ মহান্ত এবং সাথী কলাকার মানে।

শ্রোতাবন্ধু শুনন্তু এক জরুরি সূচনা অংশুঘাতর সতর্কতা সম্পর্করে। খরারে বাহারকু যাআন্তু নাহিঁ শ্রোতাবন্ধু, নিয়া পাখরে বেশি সময় রুহন্তু নাহিঁ। দিন এগারোটা পরে ও তিনটা পূর্বরু খরারে শারীরিক পরিশ্রম করন্তু নাহিঁ। যথেষ্ট পানি পিইবা সহ কাকুড়ি, তরভুজ, পখাল আদি খাঁন্তু। স্কুল পিলাঙ্ক পাই পিইবা পানির উচিত ব্যবস্থা করন্তু। মুন্ড বুলাইলে, গড় হাত ঝোলা মারিলে, কিংবা অত্যধিক ঝাড় বইলে, কিংবা আদৌ ঝাড় ন বাহারে শীতল ছাই জায়গায় বিশ্রাম নিয়ন্তু এবং ওআরএস দ্রবণ পিয়ন্তু। সূচনাটি এতিকিরে শেষ হেলা।

শ্রোতাবন্ধু শুনন্তু, বাল্য বিবাহ নিষেধ আইন সম্পর্কের এক সূচনা। এতদ্বারা জনসাধারণ মানক অবগতি নিমন্তে জনাই দিয়া যাবছি কি, 21 বর্ষ বয়সর কম বয়সর পুয় তথা 18 বর্ষ বয়সর কম বয়সর ঝিও মানকর বিবাহ বাল্য বিবাহ নিষেধ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। তেমন যদি আপনার কোনসি প্রকার বাল্য বিবাহর সূচনা পাঁতে, তবে অতি শীঘ্র দেয়মুক্ত চাইল্ড লাইন নম্বর 1098 সহ যোগাযোগ করা অনুরোধ জনাইছেন জেলা শিশু সুরক্ষা আধিকারী ময়ূরভঞ্জ। সূচনাটি এতিকিরে শেষ হলা।

মাতৃত্ব অভিযানর দশ বর্ষ পূর্তি উপলক্ষে দেশব্যাপী স্বতন্ত্র কার্যক্রম শুভারম্ভ। আঞ্চলিক সংবাদ আজ এতে। আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্রর। আজির প্রসঙ্গ দেশর পরিবর্তিত ব্যবসায়িক পরিবেশ। আলেখ্য আঞ্চলিক সংবাদ বিভাগ, উপস্থাপনা মহেন্দ্র কুমার মাঝি। ভারতের গত বার বর্ষ মধ্যে ব্যবসায়িক নিয়ামক পরিবেশক অধিক উন্নত করা লক্ষ্যে নিরন্তর সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে। এক সরল অনুপালনগত ব্যবস্থা এবং আধুনিক প্রযুক্তিবিদ্যা আধারিত ইকোসিস্টম সৃষ্টি করা যাইপারিছে। ব্যবসায়িক ক্ষেত্রকু গতিশীল করিবা, স্বচ্ছতা এবং বিশ্বাস আধারিত শাসন প্রতিষ্ঠাকু সরকার প্রাথমিকতা প্রদান করছন্তে। ফলে নিবেশকঙ্ক বিশ্বাস বৃদ্ধি পাইবা সহ ব্যবসায় করিবার সহজতা উন্নত হইপারুছে। বিশ্ব ব্যাংক দ্বারা জারি হইতিবা ব্যবসায়িক রিপোর্ট অনুযায়ী বিশ্বস্তরীয় মূল্যাঙ্কনরে এক্ষেত্রে ভারতর অগ্রগতি প্রতিফলিত হেউছে। দেশের আর্থিক প্রদর্শন, স্থির সরকার এবং বাজার দক্ষতা ব্যবসা করিবা পাই এক দৃঢ় ভিত্তিভূমি প্রস্তুত করিছে। 2014 মসিয়ারে বিশ্বস্তরের 142 স্থানরে থিবা ভারত 2025 উন্নীত হয়ে 41 পৌঁছিছে। সশক্ত ব্যবসায়িক পরিবেশ, স্বচ্ছ শাসন এবং প্রযুক্তিবিদ্যা আধারিত নিয়ামক সংস্কারকু এহা প্রতিফলন করুছে। বিশ্ব ব্যাংকর পরিচালনা পরিপক্কতা সূচকাঙ্ক অনুযায়ী 2020, 2022 এবং 2025 ভারত গ্রুপ এ র পর্যায়ে উন্নীত হয়েছিলা। সার্বজনীন ক্ষেত্রে উল্লেখনীয় ডিজিটাল পরিবর্তন যোগ ভারত এই সফলতা পাইছে। এক্ষেত্রে বিশ্বস্তরের সার্বজনীন সেবা প্রদান, ডিজিটাল ক্ষেত্রে নাগরিক প্রোৎসাহন, স্বচ্ছ তথা সুব্যবস্থিত পরিচালনা এবং নবসৃজনশীল অভ্যাসক গ্রহণ করুথবা রাষ্ট্রগুলিক মধ্যে ভারত অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে। এপরিকি বিভিন্ন দেশের ডিজিটাল সরকারী দৃশ্যপট মূল্যাঙ্কন করিবার লক্ষ্য নিয়ে জাতিসংঘ করিথিবা ই সরকার সর্ভেরে ভারত সামগ্রিক ভাবে উচ্চ স্কোর হাসল করেছে। উচ্চ মান্যতা পাইথিবা ক্ষেত্রগুলিক মধ্যে অনলাইন সেবা, টেলিকমুনিকেশন ভিত্তিভূমি, দক্ষ মানব সম্বল আদি অন্তর্ভুক্ত। কেন্দ্র সরকার গত 12 বর্ষ মধ্যে নিবেশ তথা আনুষ্ঠানিক প্রক্রিয়াকু সরল করিবা লক্ষ্য নিয়ে বহু সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করিছন্তে। প্রক্রিয়াগত প্রতিবন্ধকগুলিকু এহা হ্রাস করিবা সহিত স্টার্টআপ, এমএসএমই, প্রযুক্তিবিদ্যা আদি ক্ষেত্রকু অধিক সহযোগ প্রদান করিপারুছে। 2016 জানুয়ারি মাসে আরম্ভ হইতিবা স্টার্টআপ ইন্ডিয়া পদক্ষেপ যুব উদ্যোগীঙ্কু সমর্থন প্রদান করিবা সহ দেশের এক দৃঢ় ইকোসিস্টম সৃষ্টি করিপারিছে। চাকরি খোঁজুথিবা যুবক বর্গ এবে নিযুক্তি সৃষ্টিকারী ভাবে পরিগণিত হইছন্তে। 2016 দেশে স্বীকৃতিপ্রাপ্ত 502 স্টার্টআপ রহিথিবা বেলে গত মার্চ মাস সুদ্ধা 2,24,000 অধিক হইছে। এক্ষেত্রে 23,30,000 প্রত্যক্ষ নিযুক্তি সুযোগ সৃষ্টি হইপারিছে। সম্পত্তি পঞ্জীকরণ প্রক্রিয়াকু সরল করাযিবা দ্বারা ব্যবসা ক্ষেত্র মধ্যে গতিশীল হইপারিছে। সম্পত্তি পঞ্জীকরণ নেই রহিথিবা আহ্বানগুলিক প্রতিহত করিবা সহ ডিজিটাল রূপান্তরণ মাধ্যমে প্রশাসনিক উত্তরদায়িত্ব ও দক্ষতা বৃদ্ধি পাইছে। 19 রাজ্যর নাগরিক এবে ঘরু ডিজিটাল স্বাক্ষরিত আইনগত ভাবে বৈধ ভূমি রেকর্ড পাইবার ব্যবস্থা কার্যকারী হয়েছে। 406 জেলার ব্যাঙ্কগুলিক অনলাইন মাধ্যমে বন্ধক জমি যাঞ্চ করিবার সুযোগ পাইথিবারু ঋণ প্রদান বেশ সহজ এবং সময়োপযোগী হইপারিছে। গোটিয়ে দেশ গোটিয়ে পঞ্জীকরণ ব্যবস্থাকু জাতীয় জেনেরিক তথ্য পঞ্জীকরণ প্রণালী অধিক সশক্ত করিপারিছে। দেশব্যাপী কার্যকারী হইতিবা সিঙ্গল উইন্ডো ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবসায়িক আবশ্যকতাকু চিহ্নট, অনুমোদন আদি প্রক্রিয়াকু অধিক সরল করিপারিছে। সময়সীমা হ্রাস পাইবা সহ বিভিন্ন বিভাগর সমন্বয় মাধ্যমে অনুমতি প্রদান অধিক সশক্ত হইপারিছে। ডিজিটাল সার্বজনীন ব্যবসায়িক প্ল্যাটফর্ম, বাণিজ্য নেটওয়ার্ক এবং সমন্বিত পরিচালনাগত সংস্কার মাধ্যমে ব্যবসায়িক ক্ষেত্র পাই বাজার প্রবেশ অধিক সহজ হইপারিছে। দেশব্যাপী ক্রেতা, বিক্রেতা, নির্মাতা এবং সেবা প্রদানকারীঙ্ক মধ্যে সংযোগ স্থাপন ক্ষেত্রে এহা বেশ উপযোগী সাব্যস্ত হইছে। 2014 মসিয়ারু দেশের সমন্বিত ভিত্তিভূমি বিকাশ, ডিজিটালাইজেসন এবং সংস্থাগত সংস্কার মাধ্যমে পরিচালনাগত ইকোসিস্টমে ব্যাপক পরিবর্তন আসিপারিছে। 2021 অক্টোবরে আরম্ভ হইতিবা প্রধানমন্ত্রী গতিশক্তি জাতীয় মাস্টর প্ল্যান এক্ষেত্রে অধিক সহায়ক হইপারিছে।
ବିଗତ ବର୍ଷଗୁଡ଼ିକରେ ଭାରତ ଅଧିକ ସ୍ୱଚ୍ଛ ଏବଂ ସୁବିଧାଜନକ ବ୍ୟବସାୟିକ ପରିବେଶ ସୃଷ୍ଟି କରିପାରିଛି। ସରଳୀକୃତ ନିୟମାବଳୀ, ଡିଜିଟାଲ ପରିବର୍ତ୍ତନ ପ୍ରଶାସନକୁ ଅଧିକ ସୁଦୃଢ଼ କରିବା ସହ ବଜାର ପ୍ରବେଶରେ ଉନ୍ନତି ତଥା ଅନୁପାଳନ ବୋଝକୁ ହ୍ରାସ କରିପାରିଛି। ବ୍ୟବସାୟ କରିବାର ସହଜତା, ଡିଜିଟାଲ ଭିତ୍ତିଭୂମି, ନୀତି ସଂସ୍କାର ଏବଂ ବିଶ୍ୱାସ ଆଧାରିତ ପ୍ରଶାସନର ମିଳିତ ଶକ୍ତିକୁ ଏହି ସଫଳତା ପ୍ରତିପାଦନ କରୁଛି। ବିଶ୍ୱସ୍ତରରେ ଭାରତ ଏକ ପ୍ରତିଯୋଗିତାମୂଳକ ନିବେଶ ସ୍ଥଳ ଭାବେ ନିଜକୁ ପ୍ରତିଷ୍ଠିତ କରିପାରିଛି।

0: আমার প্রিয় শ্রোতা বন্ধু তথা চাষী ভাই ও ভৌণী মানুষ শুভেচ্ছা জনাই আরম্ভ করছো আজির চাষবাস কার্যক্রম।
1: বড়াই বুঝল না, বর্তমান দেখো পিলা মানকর যে সব পাঠ পড়ুচন্তি বিভিন্ন প্রকার পরীক্ষা পত্র হচ্ছে, রেজাল্ট বি বাহুচি, আউ যে শিক্ষা বর্ষ অনুসারে বর্তমান যে মেট্রিক বাহারা, প্লস টু বাহারা, এবে কুয়াড়ে গুড়ে অজেই পরীক্ষা হয়েছিল সিএ বাহারা, বিভিন্ন বৈষয়িক শিক্ষা পাই মধ্য যে এন্ট্রান্স হচ্ছে বা পরীক্ষা হচ্ছে, সেতরে পিলা মানে কৃতকার্য হইকি আগকু সেই দিগরে পাঠ পড়িবে নাকি পুয়ো হো ঝিও হো, তেনো শিক্ষা গুড়ে এমিতি জিনিস যোড়া কি সমস্তঙ্কর দরকার, এবং বর্তমান সময়রে শিক্ষা আউ মাগণা নাই, বুঝিবলে না
2: সব জায়গায় পয়সা দেলে যাই শিক্ষা পাইপার। আউ যেহেতু ঘরকরণ হয়ে সারিছি সবু গা প্রায় কহবা গেলে বড় বড় ইনস্টিচ্যুট গুড়া কথা চিন্তা আমার ব্যবস্থা করে পারি না, ইসরো হল, ডিআরডিও হল, এআইটি হল, এমানে চিন্তা বি করে না বা চিন্তা করবার তাঁর সক্ষমতা থাকু কি না থাকু আমার সেটা কহবার নাই, কিন্তু আমার সাধারণ কথাটা হচ্ছে কিস যে পিলা মানে পাঠ পড়ুন তাঁর আলটিমেট এমটা হচ্ছে এই গুজরাণ মেটাইবে, লাইভলিহুড যেটা জীবিকা অর্জন করবে, মা বাপা তাঁকু দেবে সহায়তা, তাপরে তাঁর জীবনচর্যা দেখবে, তাঁর ছুয়া পিলা দেখবে, এমতি কথা আউ।
1: কিন্তু আগর গোটে ব্যবস্থা লা হ্যাঁ এই পাখ আখরে সব পাঠ পড়ি কি নিযুক্তি মিলে যাওয়া বা নিজ অঞ্চলের কিছু গোটে করুলে, আউ বর্তমান যাহা ব্যবস্থা হয়েছে পাঠ পড়াই দূর দূরান্ত যাকে পড়ুছি, যদি সরকারি সংস্থায় বা সরকারি শিক্ষানুষ্ঠান পাইলে সেথিরে বি দেয় বর্ষক যে ফিজ অছি তা বি কিছু কম নুহে, সেটি বি পাঠ পড়লে আউ বাকি যে প্রাইভেট সংস্থা সব অছি সেথিরে গুড়ায়ে গুড়ায়ে খরচ করিকি পাঠ পড়লে, এবং সেই অনুসারে বাহারে মধ্যে পাঠ পড়ুচান্তি, আর নিযুক্তি পাইবারে মধ্যে বাহারকু নগলে নিযুক্তি নাহি, সেটা কইবা বি সম্পূর্ণ ঠিক নুহে, এইথিপাই যে হ্যাঁ কিছু নিযুক্তি মিলুচি কিন্তু সে 100 জন রু 5 জন 3 জন 2 জন পাউচন্তি।
2: আরে কহুচি পরা বর্তমান ঘরই অনুষ্ঠান ঘরই শিক্ষা বিভাগে পাঠ পড়িব, তারপরে পিলা দেখি চাকরি করিব, যে চাকরি করিব যা হোক কোনসি রকম বঁচি যা কথা।

শ্রোতা বন্ধু আপন মানে কার্যক্রম শুণুচ্ছেন এফএম ব্যান্ডে 102.9 মেগাহার্জকে। পরবর্তী কথাচিত্র চরস দ্বৈতকণ্ঠে গাইছেন হরিহরণ এবং চিত্রা। শুণন্তু কথাচিত্র চরস।

শ্রোতা বন্ধু, আমার কার্যক্রম আপন মানুষ কিপর লাগুচি সুচিন্তিত মতামত চিঠিপত্র দিয়ে জনাইবে। আমি চিঠি লেখার ঠিকা হচ্ছে প্রকৃতি ও পরিবেশ বিভাগ মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী বারিপদা, পিন নম্বর 7570002। তেবে এইটি রখুছু আজির প্রকৃতি ও পরিবেশ কার্যক্রমকু, পুনি আসন্তা মঙ্গলবার শুনিয়া পাই ভুলিবেনি প্রকৃতি পরিবেশ কার্যক্রমকু। নমস্কার।

শ্রোতাবন্ধু, এটা রাখুছো আজির একক হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। আজ এতে শুনিলে হীরাপন্না কথাচিত্র কিছু গীত। আকাশবাণী বারিপদ স্টুডিও ঘটির সময় বর্তমান রাতে 11টা বাজিবাক যাচ্ছে। হিন্দি সম্বাদ রিলে করে প্রচার করছে আকাশবাণী কটক কেন্দ্রর, শুনিপারে কিছু ক্ষণ মধ্যে।